0: নয় দশম পাহা অনুত নয় দশম হাত লাখান্ড রেডিও আইটিএন সেভে শ্রীলঙ্কিয়া হান্ড
1: বেলাও পাঁচশো হাতরাই